0: চলি গরিয়া খেতা বাকি ওরিয়া
1: গরিয়া
0: কানা বাপে হালাবা উঠাইতে আরে কানা বাপে হালাবা।